0: শর্মার কণ্ঠত লঘু শাস্ত্রীয় সংগীত,
1: সুভেশ বসুর হাওয়াইন গিটারত লঘু সংগীতর সুৰ।
2: আৰু কণ্ঠশিল্পী মঞ্জুস্তা মহন্ত গোস্বামীর সৈতে আলাপ আৰু

0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর জাপানের প্রধানমন্ত্রী এই আলোচনার পাশতেই নতুন দিল্লিত ভারত জাপান বাণিজ্যিক মঞ্চত অংশগ্রহণ করব। জাপানের প্রধানমন্ত্রী টাকাইসির এয়া হব প্রথমটো আনুষ্ঠানিক ভারত ভ্রমণ। কেন্দ্রীয় শ্রম আর নিয়োগ মন্ত্রী ড মনসুখ মান্ডাভিয়ায় কালি নতুন দিল্লিত অনুষ্ঠিত কর্মচারী বীমা নিগম ইএসআইসির 198 সংখ্যক বৈঠকত অধ্যক্ষতা করে। এই বৈঠকত ইএসআইসির স্বাস্থ্যসেবা আন্তঃগাঁথনি শক্তিশালী করা, চিকিৎসা সেবার সম্প্রসারণ, সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি আর সেবা প্রদান উন্নত করার কেবাটাও বিষয় আলোচনা করা হয়। এই বৈঠকত বীমাকৃত ব্যক্তির অটল বিমিত ব্যক্তি কল্যাণ যোজনা, নিবনুয়া ভাট্টা আসনির মেয়াদ অহা বছর 30 জুনলৈ বৃদ্ধি করার বিষয়ে প্রকাশ করা হয়। নতুন ইএসআইসি চিকিৎসালয়সমূহ এতিয়াৰ কর্মচারী রাজ্যিক বীমা নিগমৰ দ্বারা পরিচালিত হব বলে বৈঠকত প্রকাশ করা হয়। কালি এই কার্যসূচীতে ইএসআইসি আর আয়ুষ মন্ত্রালয়ের মাজত বুঝাবুঝির চুক্তি স্বাক্ষরিত হয়। ইয়ার দ্বারা ইএসআইসির স্বাস্থ্যসেবাত আয়ুষের সা সুবিধাসমূহ উপলব্ধ করার ব্যবস্থা করার ইয়ার সামর্থ্য বৃদ্ধিরও লক্ষ্য লওয়া হয়েছে। কেন্দ্রীয় উদ্যোগ আর বাণিজ্য মন্ত্রী পীয়ূষ গোয়েলে গ্রীসের অর্থনীতি আর বিত্তমন্ত্রী কিরিয়াকোস পিয়েরাক কাকিসর সুতরাং ভারত আর গ্রীসের অর্থনৈতিক বান্ধন শক্তিশালী করার সন্দর্ভ আলোচনা করে। শ্রীগোয়েলে দুইখান দেশের বিত্তীয় সেবা, ডিজিটাল লেনদেন আর প্রযুক্তি ক্ষেত্র সহযোগিতার উপর গুরুত্ব আরোপ করে। দুইপক্ষ ভারত আর গ্রীসের ব্যবসায়ী প্রতিষ্ঠানসমূহের পারস্পরিক সমৃদ্ধির উপায় উদ্ভাবনের উপর গুরুত্ব দিয়ে। ফিফা বিশ্বকাপ ফুটবলত 32 রাউন্ডের এখন খেলত আজি পুয়া নিউইয়র্কের নিউজার্সি স্টেডিয়ামত ফ্রান্সে সুইডেনক 3-0 গোলত পরাস্ত করে 16 রাউন্ডত প্রবেশ করে। খেলখনত এমবাপে 2টা গোল দি এইবারের বিশ্বকাপত নিজের গোলের সংখ্যা 18টালৈ বৃদ্ধি করে। খেলোয়াড়গৰাকী সম্প্রতি এইবারের বিশ্বকাপত মিরস্লাভ ক্লোজর 2টা গোল আর লিওনেল মেসির পর মাত্র 1টা গোল পিছপরি আছে। খেলখনের 86 মিনিটত আর্লিং হালেন্ডর গোলেরে শীর্ষ 16ত নরওয়ের স্থান নিশ্চিত হয়। ইয়ার পাছত অহা দেওবারে নিশা 16 রাউন্ডত নরওয়ে ব্রাজিলের বিরুদ্ধে খেলিব। 32 রাউন্ডের আন এখন খেলত আজি পুয়া 6:30 বজাৰ মেক্সিকো সিটিত ইকুয়েডরের বিরুদ্ধে মেক্সিকোর খেল আরম্ভ হয়েছে। আনহাতে ইংলেন্ডে আজি নিশা ভারতীয় সময় অনুসরি নিশা 9:30 বজাত কঙ্গোর বিরুদ্ধে খেলিব। উল্লেখযোগ্য যে মরক্কো, পেরাগুয়ে, ব্রাজিল আর কানাডায় ইতিমধ্যে শীর্ষ 16ত প্রবেশ করেছে। ভারতে আজি চেষ্টার লে স্ট্রীটর রিভারসাইড স্টেডিয়ামত ইংলেন্ডের বিরুদ্ধে 5খনীয় টি-20 আন্তঃরাষ্ট্রীয় শৃঙ্খলার প্রথমখন ম্যাচ খেলিব। ভারতীয় সময় অনুসরি নিশা 10 বজাৰ খেলখন আরম্ভ হব। শ্রেয়ার সায়ার নেতৃত্বাধীন ভারতীয় দলটোয়ে শেহতীয়া শৃঙ্খলাত আয়ারলেন্ডের হাতত 2-0 পরাস্ত হওয়ার পাছত দলটুক উদ্ধার চেষ্টা চলাব। আয়ারলেন্ডের বিরুদ্ধে খেলা শৃঙ্খলাত প্রথমবার সিনিয়র ইন্ডিয়ান টিমত অন্তর্ভুক্ত হওয়া বৈভব সূর্যবংশীয় আশাব্যঞ্জক প্রদর্শন করব নার ইংলেন্ডের বিরুদ্ধে খেলা শৃঙ্খলা খেলোয়াড়গৰাকীৰ ওপৰত সকলোৰে দৃষ্টি নিবদ্ধ থাকিব। শৃংখলাৰ দ্বিতীয়খন টি-20 শনিবাৰে মানচেষ্টাৰত অনুষ্ঠিত হ'ব। তৃতীয়খন মেচ অহা 7 জুলাইত নটিংহামত অনুষ্ঠিত হ'ব। অহা 11 জুলাইত সমাপ্ত হ'বলগীয়া টি-20 শৃংখলাৰ অন্তিম দুখন মেচ ব্ৰিষ্টল আৰু চাউথহম্পটনত অনুষ্ঠিত হ'ব। ইয়াৰ পিছতেই ODI 3খনীয়া শৃংখলাত ভাৰত পুনৰ ইংলেণ্ডৰ মুখামুখি হ'ব। বাতৰি শেষ হোৱাৰ পূৰ্বে প্ৰধান বাতৰি কেইটামান আকৌ এবাৰ। পশ্চিম এশিয়া পরিস্থিতি সন্দর্ভত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে ইরানের রাষ্ট্রপতির সঙ্গে মত বিনিময় করে। সরকারে অত্যাবশ্যকীয় ইন্ধনজাত সামগ্রীর সীমা শুল্কর উপর রেহাই অহা 15 জুলাইলৈ বৃদ্ধি করেছে। ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ায় ধারাষার বরষুণের তথা উত্তর পূর্বাঞ্চলের রাজ্যকীন সৃষ্টি হওয়া পরিস্থিতির পর্যালোচনা করে। আর ফিফা বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতার 9খন পর্যায়ের এখন খেলত ফ্রান্সে সুইডেনক পরাস্ত করে। এটির বাতর ইমানে পরবর্তী বাতর বুলেটিন পুয়া 7:55 মিনিট শুনব পাব।
1: এই আকাশবাণী গুৱাহাটীৰ মহাবাহু আৰু বিবিধ ভাৰতী গুৱাহাটী। এতিয়া শুনক বিশেষ আজি পুৱা। আগবঢ়াইছে ইন্দ্ৰজিৎ দাস, ভাস্বতী দেৱী শৰ্মা আৰু সমুজ্জ্বল দত্তই। প্ৰযোজনা কাৰ্তিক সূত্ৰধৰৰ।

সুপ্রভাত প্রিয় শ্রোতা, আরম্ভ করছো আজি পুয়া। আজি বুধবার 1433 ভাস্করাব্দর আহার মাহর আজি 16 দিন, 2026 খ্রিস্টাব্দর আজি 1 জুলাই। পঞ্জিকার পর পাওয়া তথ্য অনুসরি আজি কৃষ্ণপক্ষর প্রতিপদ তিথি। আজি পুয়া সূর্যোদয় হয়েছিল 4:38:29 আর আজি সূর্যাস্তর সময় বিয়লি 6:15:10।

0: মন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়ক সন্মান জানার উদ্দেশ্যে প্রতিবছরে 1 জুলাই তারিখটো ভারত রাষ্ট্রীয় চিকিৎসক দিবস হিসাবে পালন করা হয়। বিশ্বের বিভিন্ন দেশত ভিন ভিন তারিখত এই চিকিৎসক দিবস পালন করা হয়। রাষ্ট্রীয় চিকিৎসক দিবসের জড়িয়ে ব্যক্তি তথা সমাজলৈ চিকিৎসক সকলে আগবঢ়া অবদানক স্বীকৃতি প্রদান করে এই দিবস পালন করা হয়।
1: সুস্থ হয়ে থাকক, সজাগ হয়ে থাকক। এপোলো এক্সেল কেয়ার হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসকর তত্ত্বাবধানত এপোলো প্রো হেলথ প্রিভেন্টিভ হেলথ চেকআপ প্যাকেজ শিশুর পৰা জ্যেষ্ঠ নাগরিক সকলোৰে বাবে। উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিস, থাইরয়েড, ক্যান্সার, আর্থরাইটিস আদি রোগ আগতেই চিনাক্ত করার সুবিধা।
2: বুকিংৰ বাবে আজি ফোন করক 9957568450।
3: এপোলো এক্সেল কেয়ার হসপিটাল, পশ্চিম বড়াগাঁও, গুৱাহাটী। সুস্থ জীবনের বিশ্বস্ত লগৰী।
4: বেমার ভাল হওয়ার পর বর ফুটনি দেখুন তো, কথাটো কি?
5: নহব কিয়? হোমিওর চিকিৎসায় মোক নতুন জীবন দিলে যে।
4: তার মানে?
5: মানে তো হল হোমিওপ্যাথিক আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠান।
4: তাত কি হয়?
5: হেরো নহয় কি, যক্ষ্মা রোগ ধরা পেলোয়া, মাতৃ শিশু তথা সাধারণ বহির্বিভাগ, সুলভ সরকারি হারত ঔষধ প্রদান আর পরীক্ষার লগতে বিনামূলিয়া পরামর্শ। আর তোর যদি বিপিএল কার্ড আছে তেতিয়া হলে তো গাখিরতে মোহর খুঁটি।
4: মানে
5: তোর কারণে সকলো বিনামূলিয়া আর জ্যেষ্ঠ নাগরিকর বাবে 50% রেহাই।
4: তেতিয়া হলে
3: হোমিওপ্যাথিক আঞ্চলিক গবেষণা প্রতিষ্ঠান, ভেটাপাড়া, গুৱাহাটী। প্রিয় শ্রোতা, আজি সন্ধিয়া শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্র শ্রীমন্ত শঙ্করদেব আন্তর্জাতিক প্রেক্ষাগৃহত অনুষ্ঠিত হবলগিয়া আকাশবাণী গুৱাহাটীর 79 বছরীয় উপজা দিনের বিশেষ অনুষ্ঠানলৈ আপনাদের আমি আন্তরিক অন্তরের আপনাদের আদর সম্ভাষণ জানাইছো। আপনাদের আহিব, লগ পাম। এতিয়া আহিছো বাতৰিকাকতৰ শিৰোনামলৈ। ব্ৰহ্মপুত্ৰ জলস্তৰৰ বিপদসীমা অতিক্ৰম, কাজিৰঙাকে ধৰি 8খন জিলা জলমগ্ন, 20খন জিলাত ইয়েলো এলাৰ্ট। উত্তৰ পূবৰ মুখ্যমন্ত্ৰীসকলৰ সৈতে ডনাৰ মন্ত্ৰীৰ বান পৰিস্থিতি পৰ্যালোচনা, বিত্তমন্ত্ৰীক লৈ 2026-27 বৰ্ষৰ বাজেটৰ ৰূপৰেখা প্ৰস্তুতিত ব্যস্ত মুখ্যমন্ত্ৰী ডঃ হিমন্ত বিশ্ব শৰ্মা, নতুন শিক্ষানীতি অনুসৰিয়ে পাঠদান হ'ব কটন বিশ্ববিদ্যালয়ত, ৰাজ্যৰ প্ৰশাসনত গুৰুত্বপূৰ্ণ সাল সলনি, NRCৰ নতুন ৰাজ্যিক সমন্বয়ক দেৱপ্ৰসাদ মিশ্ৰ, ইউৰোপত প্ৰবল গ্ৰীষ্মপ্ৰবাহ, 1300কৈ অধিক লোকৰ মৃত্যু। সম্পাদকীয় পৃষ্ঠালৈ আহিছো। অসমীয়া চলচ্চিত্ৰ নবজাগৰণ এই প্ৰসংগৰে নিয়মীয়া বাৰ্তা কাকতে, চুবুৰীয়া দেশৰ প্ৰত্যাহ্বানৰ প্ৰসংগৰে দৈনিক অসম কাকতে, আমাৰ অসমৰ সম্পাদকীয় শিৰোনাম ঈশ্বৰৰ ধন, ধৰ্মীয় স্থানৰ ধনৰ সঠিক ব্যৱহাৰৰ প্ৰসংগত তেওঁলোকে সম্পাদকীয় প্ৰকাশ কৰিছে, গাজাৰ যুদ্ধবিৰতি প্ৰসংগৰে অসমীয়া খবৰ কাকতে সম্পাদকীয় প্ৰকাশ কৰিছে। খেলৰ পৃষ্ঠাত বিশ্বকাপত স্বপ্নভংগ জাপানৰ অগ্ৰগতি, ব্ৰাজিলৰ একেদিনাই জাৰ্মানী, নেডাৰলেণ্ডছৰ বিদায়, ফিফাৰ পাৱাৰ ৰেংকিঙৰ শীৰ্ষত লিঅ'নেল মেছি। প্ৰিয় শ্ৰোতা, আজিৰ পৰা বাবে নিৰ্ধাৰিত সময় শেষ হ'ল। ভাস্বতী দেৱী শৰ্মা, সমুজ্জ্বল দত্তৰ সৈতে মই ইন্দ্ৰজিৎ দাসে আজিৰ এই বিশেষ আজি পোৱা অনুষ্ঠানটিৰ পৰা বিদায় লৈছো। আপোনালোক সকলো ভালে কুশলে থাকিব। সন্ধিয়া শ্ৰীমন্ত শংকৰদেৱ কলাক্ষেত্ৰত আমি আপোনালোকক লগ পাম।

0: শর্মা দেওর লগত নাটক করেছো আর কলাগুরু বিষ্ণুরাভার লগত তেনেকে নাটকও করেছো আর আমি তেতিয়া সাহিত্য সভাত গীত গাইছিলো।
1: খুব সুন্দরভাবে, খুব সোনালী সময়ের কথা, সোনালী কথা আপনি অবতারণা
0: করেছিলেন। সদায় হারমোনিয়াম তো লগত লৈ রিক্সাখন ধুতি লৈ যায় আর সংগীত বিশারত লখনৌর পাস করা মীরা দাস বাইদেউ, তেখেত আমার ভোকেলর টিচার আসলে। গতি মই ভাবো মোর সেইখিনি মানুষক যে মানে লগ পাইছিল সেই কারণে, আর বিশেষক বান থিয়েটার যখন মজিয়া বলিয়ে কো তারপর মোট গতি হয়েছে বিভিন্ন ঠাইলে গেছো, দেউতার চাকরি কালত বিভিন্ন ঠাই মানুষ লগ পাইছো আর সেইখানে মোট আশীর্বাদ।
1: হয় নিশ্চয় বাইদ, আপনার সেই গোবর্ধন শরীরের ময়না সংবাদের আমি সংলাপ শুনিম তেনেকে, কিন্তু আমি হীরক আমার সঙ্গে বহি আছে, আমার উদীয়মান বলে হীরকও বুবাই থাকা হয়েছে কথাটা, বা অকবাদ আটাইতকে বয়সত এটা কম সাকে হীরকই হব ইয়াতে, যদিও হয় খুব ভাল শিল্পী হীরক, পুনর্বার স্বাগত জানাইছো। আর আপনি যা কাম করে আছে দেখি শুনে আমি খুব ভাল পাইছো, এটা বছরতে আপনি ডাবল সেঞ্চুরি মরার নিচিনা কাম এটা করেছে, এই যে আপনি সংগীত একাডেমিটা পালে, এবার রাষ্ট্রপতি ভবনত আপনি যেটা আমার 26 জানুয়ারি তাত আপনি লোকসঙ্গীত পরিবেশন করেছে, আমার গৌরবের কথা, কৃষ্টি সংস্কৃতি প্রতিফলিত করেছে, কিদরে ভাবে অকণমান বেশি স্পীডত চলিছে নাকি যাত্রা?
2: প্রথমতে ধন্যবাদ জ্ঞাপন করেছো আর আজ প্রতিষ্ঠা দিবস আটাইকে শ্রদ্ধা জ্ঞাপন করেছো, ইয়াত কাম করা প্রতিগুলো শ্রদ্ধা জ্ঞাপন করেছো, ইয়ারপর অবসর লওয়া প্রতিগুলো স্মরণ করেছো। আর যে এটাই ভাল লাগিছে, বিশেষ অবনী দা আছে, চেতনা বাইদেউর কথা নক, বিটু বাইদেউ আছে, আপনি আছে, অমর দা আর দাদা আছে, আটাইর লগত বহাটো মোর কারণে আজ সৌভাগ্য, মানে আটাইতক বয়সত কনিষ্ঠ, গতি ভয়ও লাগিছে অলপমান।
3: হলেও তুমি কহিয়া আনা গর্বর বাবে তোমার লগত আমি বহি
2: ধন্যবাদ বাইদেউ,
3: খুব ভাল হয়েছে।
2: হয় বাইদেউ, একচুয়ালি কি দাদা, 26 জানুয়ারিত রাষ্ট্রপতি ভবনত করেছিল এটা অনুষ্ঠান, আর এইবার আক 10 তারিখে এই খবরটো আহিল, ভবা নাছিলো যে কিবা বতা বাহন কবাত পাম বা কিবা পাম। আর সকলকে ভাল লাগিছে কি মই 10 তারিখে থেসিসর প্রি সাবমিশন দিছো 5:30 বজাত সন্ধিয়া বনিদা, আর রাতে 9:30 বজাত খবরটো পালো।
1: সেইটো আছে, মই মোৰ হেৰি হিসাবত আছিল বা কবলে পাহৰিলো,
2: গতিকে 10 তারিখটো মোৰ জীৱনৰ কাৰণে এটা বেলেগ দিন, গতিকে মই ভবা নাছিলো কিবা বতা বাহন পাম বুলি। মই একচুয়ালি ঘৰৰ পৰা ওলাই আহিছো, মই বেলেগ এটা জায়গাত আছিলো আর খবরটো মোক বেলেগেহে দিছে, মই প্রথমতে গম পোৱা নাছিলো। ঘরলকে গলো, আই পিতার বুকত ধরে বহুত কান্দিছো সেইদিনা, কারণ কিয় সেই মানুষের টাকা পয়সা দাদা বেলেগ কথা, আর সংগ্রাম তো মানুষের জীবনের বহুত বেলেগ কথা। এই যে লোকসঙ্গীত কোবাদ গাব গেলে মানুষ আগে হাসিছিল, ইটিকিং করেছিল, আর পয়সা পাতির কথা তো বারো নকোয়ে, আমার দিব লোকসঙ্গীত শিল্পীক দিব কারণে উদ্যোক্তাবিল পয়সা পাতি নোয়া হয়, বাজেট না থাকে, স্বাভাবিক কথা, সকলকে কোয়া নাই, কিন্তু সেই গোটাই কথাবিল ভাবি স্মরণ করে ভালো লাগিছে, করবাত নকরবাত বেয়াও লাগিছে। গতিকে যি নহক, সংগীত নাটক একাডেমির প্রতিগী বিষয়ববীয়ালয় ধন্যবাদ জ্ঞাপন করছো, আমার দরে এগারী লোকসঙ্গীত ছাত্রক তখন উঠবলে পালো, গতি গুরু সকল স্মরণ করছো, এইখানে কম দাদা। আজি পবিত্র দিন
1: দতরা গাই দিলে আমার ভাল পাব শ্রোতায়।

সূর্য কেতিয়াবা এদুক গল, কিন্তু আব্দুল এতিয়াও বন্দী সেই জেলর অন্ধকার প্রকোষ্ঠত। পুয়ার সেই মর্মান্তিক আক্রমণের আঘাতবুরর তেতিয়াও তেজ নিগড়ি আছিল। চন্দ্রনাথ মাঝে মাঝে ছটফটাই উঠিছিল আর আর্তনাদ করেছিল। কনিষ্টবলর চুপ থাক থমকনিত শান্ত হয়ে পড়েছিল। গাত থাকা চোলা ফালি ছিঙি এতিয়া কেবল কেইডালমান সূতাহে বাকি রয়েছে গে। সি সেই ফটা কাপুর টুকুরারে শরীরের ক্ষত স্থানবর বই অহা তেজ বন্ধ করবলে এক বৃথা চেষ্টা চলাইছে। কিন্তু এই অসহ্যকর শারীরিক যন্ত্রণার মাজতো

হয়েছে তেতিয়া 35 ঘর মানুষ ঘরতে এটাই রেডিও থাকে বেশি না থাকে তেতিয়া আমার দাদাই সাব খুঁজে ক্রিকেট আর আমি শুনব খুঁজো আইডর বোলনি সেল এখন হুলস্থুল হয় কিন্তু তথাপিও আমি জিকো আইডর বোলনিয়ে শুনো বুধবারে গধূলি 8টা বজাত আর আমি কেতিয়াও নপঢ়িছিল কারণ আমি তেতিয়া 8টা বজার রেডিওর নাটক শুনব লাগে কি যে সুন্দর নাটক নীলু চক্রবর্তী নাটক নীরেন বড়ুয়া নাটক মলয়া গোস্বামীয়ে করে তেতিয়ার দিনতে আমি এই মাতবিলা শুনিছিলো মানুষখিনি চিনি পাইছিলো তারপিছত ফিরাসি আন্দোলনের সময় বিবিসি নিউজ শুনবর কারণে চোতালত মানুষ ভরি থাকিছিলে আমি একদম কান পাতি রেডিও শুনেছিল আর সেই রেডিওর যেটা সম্পর্ক এতিয়া বহুত সোশ্যাল মিডিয়া ওলাল ধর টিভি ওলাল মোবাইল ওলাল কম্পিউটার ওলাল কিন্তু তথাপিও এতিয়ালেকে কিন্তু রেডিওর মূল কারণে রেডিওর যেটা প্রয়োজন বা যেটা রেডিওর প্রতি মোৰ মরম বা ভালপাওয়া সেটা এতিয়ালেকে কমা নাই আপনাদের শুনে আচরিত হব মানে যেটা বিয়া হয়ে আইসিল মই বিয়া হয়ে আহতেও এটা লগত রেডিও লই আইসিল কারণ রেডিওটো মোক কাহতেই লাগে আর এতিয়াতো আর এড়িব নো এনেকে করে আমি রেডিওক ভাল পাইছ

0: আও ই বেতা দেখাথে গীতিরা কঠিয়া জেঠতে পৰা। হেই তই যে কুমুদ চিপাহীক জোকাই লৈছ গম পাইছ নে নাই? মই এটা কুমুদে যে গোটেই ঠেলাখন হিলাই থাকো তই জাননে নাজান?
1: আপুনি ক'ত কি হিলাই মোৰ জনাৰ কোনো দৰকাৰ নপৰে, কিন্তু আপুনি মোক খুদ প্ৰভু ঈশ্বৰৰ সাক্ষাততে গভাইত চোৰ বুলি কি তথ্য ভিত্তিত ক'লে? মোক প্ৰমাণ লাগিব, নহ'লে মাত খুজিব লাগিব।
0: এপাত সোধাম কান্তলীয়া, চাল্লা ৰাতিপুৱাই মেজাজ গৰম নকৰিবি। পুলিচে ইমান ধৈৰ্য ধৰা ক'ত দেখিছ বাৰু? হা ক'ত দেখিছ? আমি পুলিচ মানুহ বুজিছ, মিনিষ্টাৰ আকৌ চোৰ বুলি সন্দেহত জেলত বঢ়াই থ'ব পাৰোঁ। তই কোন কোটা?
1: ঐ কুমুদ কৰাইদেউ, তই কি কোৱালিটিৰ পুলিচ ভাৰস্থখনতে জনা আছে? পইচা খাওঁতেই জনমটো গ'ল, বুজিছে প্ৰভু ঈশ্বৰ?
0: হা
1: এইরকমের চুর পুলিশ গাঁত আছে কারণেই নগেনের দরে গভায়ত চোরের মর টপালি বাড়ি গেছে।
0: খবরদার, নগেন চোরের মোক নিদি যাবি, হি চোর মই পুলিশ। টম এন্ড জেরি, তার কাম চুর করা, মোর কাম চোর ধরা। হি যদি চুর করবলে এড়িয়েই দিয়ে আমার নিচিনা পুলিশ বিলাক কি কাম থাকিব? হ্যাঁ কি কাম থাকিব? আর তই যে কুলি পয়সা খাও বলি, হ্যাঁ রি তো ল তই খাই দেখাচুন।
1: কোন বুর্বকে আজির দিনত আধুলি শিকি খাব? হ্যাঁ নোট নোট ডাঙর নোট বান্দিল বান্দিল।
0: ঠিক আছে ঠিক আছে, এই এশ টকীয়া এখন খাই দেখুয়া, খা খা। মই যদি খাব পাৰোঁ তই খাব পাৰিবি, নোৱাৰিলে পিঠি গৰু বাদ কৰিম মাৰে।
1: চিকৰা টাইপ পুলিচ দেই আপুনি, লাগিলে লাগিয়ে থাকে।
0: পুৰা তেজ শুহি তুলতুলীয়া হৈ যেতিয়া আমুৱাব তেতিয়াহে পৰি পৰিম।
1: রাস্তার ভদ্র পথচারীক হারাহাস্তি করায় পুলিশের কাম নাকি?
0: পথচারীক হারাহাস্তি করবলকে রয়েছে রোদে বরষুণে ঠান্ডায় গরমে বোকায় পানিয়ে পুলিশের কিমান হারাহাস্তি হয় সেইটো হলে হিসাব নকর। চলা উলিয়া উলিয়া মাল উলিয়া, আজি চালা ঘরের পদূলিতে বহনি করিম। উলিয়া,
1: কথা নাই বতরা নাই, সিধাই মাল উলিয়া। মানে দেখত আইন কানুন নাই নাকি? পুলিশ নে ডকাই দে
0: যিমানে মুখ চলাবি ফাইন বাহি বাহি গৈ থাকিব। উলিয়া মাল বাহি কর।
1: এই কুমুদ কাইদেউ, মই মই কি অপরাধ করিলো?
0: মই পয়সা খাও, মদ খাও, মই কি? মই চিকরা, মই চোর পুলিশ? ক ক কোৱা নাই বুলি ক ক।
1: চোর পুলিশ নহয় যদি তো নহয়, ভাল কথা আকো কুমুদ কাইদেউ জিন্দাবাদ। কিন্তু তিনিআলির বালির ট্রাক ধরি ধরে তিনশ টাকা লওয়া মই নিশ্চয় করে দেখিছো।
0: সেইটো মোৰ চাকরি আকো। তই যে দেউয়ে নেদেখাকৈ টিপতে দক্ষিণা দিয়া থালখনৰ পৰা পাঁচ টকীয়াটো দহ টকীয়াটো মাৰি থাক,
1: সেইটো মোৰ চাকরি।
0: উলিয়া উলিয়া, ৰাতিপুৱাই মোৰ বহুত টাইম বৰবাদ কৰি দিলি। মাল উলিয়া উলিয়া।
1: অ প্ৰভু ঈশ্বৰ,
2: কৈ যা কৈ যা।
1: কি মানুহে আপুনি?
2: কিয়
1: নিৰ্দোষী পদপথ যাত্ৰী এজনক ৰাস্তাত এটা সুৰা পাই অৰ্থলোভী পুলিচ বিষয়াই বিনা কচুৰে অপদস্থ কৰিছে, আপুনি হৰিয়ম তৎসত এটা মাতো মতা নাই যে?
2: পুলিচ গাঁও ঘৰীয়াই হওক বা খাৰ ঘৰীয়াই হওক, পুলিচ ইজ পুলিচ। যিদৰে সাপৰ সৰুবৰ নাই সেইদৰে পুলিচৰো নাই। পুলিচৰ মামলাত জবান বন্ধ, আর দক্ষিণাটো দি কাটি খুয়াই বুদ্ধিমানের কাম বুঝিছ?
0: ঐ তীর্থ শুনিছ, বলদেউর এক্সপিরিয়েন্স আছে। মাল উলিয়া, ধারা বাড়ি গৈ আছে কিন্তু উলিয়া।
1: মই কৰপৰা দিম, প্রভু ঈশ্বৰৰ লগতে আছে।
2: কি বাটৰ কচু গাত ঘঁহি লবলে কিহে পাইছিল তো? হ্যাঁ আসল কাম তো হোৱাই নাই, মাজতে এই মুখা উফরা জেং। ঐ পাঁচ টকা এটা দলি মারি দে আর তাড়াতাড়ি বল। ধরি লবি ভিক্ষারিক দিলু বল।
0: হাতত মালটো পৰাৰ পিছত ভিক্ষাৰীয়ে বলক বা চোৰেই বলক, মোৰ কি আহে যায়? তীৰ্থ দে দে
1: থে তেৰি। মানুহৰ ধৈৰ্য কি এৰালত থকা গৰু বুলি ভাবিছা নেকি? মোৰ কিন্তু তাৰ চিগু চিগু হৈ আছে দেই, কিবা যাই উঠিব বেমাত মাতি দিম
2: মই। চিপাহী কুমুদ, ই কিন্তু ঠিকে কৈছে দেই, ইয়াৰ মুখখন কিন্তু বৰ লেতেৰা, মোৰেই ভয় লাগি থাকে। এবাৰ খোল খাব লাগিলে গোটেই এৰিয়াটোৱে পলিউটেড হৈ পৰিব। নাবালক বুলি আজিলৈ এৰি দিয়াচোন। অপায়
0: দেৱে ভাল জমাই দেই ৰাতিপুৱাই পুৱাই। এই কুমুদ চিপাহীৰ ওপৰত তাৰ মুখ লেতেৰা হ'ব পাৰে নে? শুনক, ৰেপ কেছৰ আসামীক মই যেতিয়া জেৰা কৰোঁ কাষত অফিচাৰেই নাথাকে লাজত।
2: হ্যাঁ
0: থাৰ্ড ডিগ্ৰী নালাগেই, তাৰ আগতেই পেৰ পেৰ কৈ বকি দিয়ে কেনেকৈ কি কৈছিল সি।
2: চিকৌ কথা কুমুদ, মোৰ সৰ্বনাশ কৰিলেও সাংঘাতিক বিপদত পৰিহে এই ব্ৰহ্মপুৰতে ওলাইছোঁ।
0: এটা কাম কৰক।
2: কিনো?
0: আপোনাৰ দেৰি হৈছে, মোৰো দেৰি হৈছে। তীৰ্থস্বৰক মোৰ ইয়াতে থৈ আপুনি উভতি যাওক, মই ড্ৰেছটো কৰিয়ে ইয়াক লৈ থানা পামগৈ। আপুনিও পূজা চূজা কৰি আহি যাওক থানালৈ, মই

0: ইমান বড় ডায়েরি সায়েরি করি ধারা সারা লগাই একদম সিজিল করে পেলাম।
1: শালা কার মুখ চাই উঠিছিল আজি,
2: এটা চোরে গাঁওখন বরবাদ করে দিলে।
0: কথাতে কয় নহয় বোলে বৰ বিহৰ অকণমানেই ঢের, ইয়াক উন্মুক্ত হস্তে রখাটো বিপদজনক। রব পঘা এডালকে আনো গোহালির পর, মঙলা খুঁটাতে বান্ধি থ রাইজে দেখা কই। মই এই গলো এই আইল
2: মাধক গোসাঁয়ে উদ্ধার নকরে।
3: ও প্রভু ঈশ্বর, ক আপনি যদি কয় কুমুদ সিপাহীক সুইসাইড করে দিও নাকি,
2: পঘা অনাল রবি দে নগে নক ধরব পলাবি।
3: প্রভু ঈশ্বর, ওয়ান টু থ্রি।
2: লাইফ সাগে এনে মিলখা সিংও দৌড়া না দেই। এই তিনিআলি পুলটোতে বহু র, নেলু শুকাই গেছে, পানি এঢুক পো হলে
3: নগেন চোর ঘরতে খামগৈ বলক।
2: কি আর মই নগেন চোরর পানি খাম? আর তই বলু ভদ্র কিমান অভদ্র বলে ভাবিছ? হ্যাঁ
3: না খাও না খাওকে থাকিলে কি হব, সি আপনার কম পানি খোয়ালে নে।
2: ও এরা ওই এটা চোরে তোর জলুকা জলুকে পানি খুয়েছে। হেরো চাচুন, এই যা বেলি এক পুখুরীর মাছ রাতি দুটো সাফা, কম টকা পালু হেতেন সেই মাছখিনি বেচিব পড়া হলে।
3: তাক ধরতে আকো সি গোটেই কেসটো কেনেকৈ কমিউন মানে সাম্প্রদায়িক বিষবাস্প করে পেলালে দেখিলে নে, বোলে উচ্চকুল জাত ব্রাহ্মণ হয়ে মাছর ব্যবসায় লিপ্ত হওয়া অঞ্চল জুড়ি চেপা উত্তেজনায় বিরাজ করে ফুরিছে।
2: ঐ ঐ তীর্থ, তই মাঝে মাঝে এই চ্যানেলর ভাষাব মূর আগত গাই না থাকবি শুন, আর মাথাটো করবত মারি দিও যেন লাগে।
3: মই কি জানি আপনার চাকরি এড়ি দিম দেই, ঠিক নাই।
2: কিয় এড়বি?
3: চ্যানেলর সাংবাদিক হবল মোর বড় হেঁপা প্রভু ঈশ্বর।
2: ও জোনাকী পড়ুয়ায় ভাবে মই টিউব লাইটর সমান পোহর দিও। হ্যাঁ এই বল বল বল, উখাটো ঘুরিছে বল।
3: কুমুদ
2: কুমুদ
3: হৌতো
2: কোনটো
3: কিয় সেইটো দেখা নাই?
2: হেৰো গৰু, সেইটো সিপাহী কুমুদ নহয় নহয়, যুক্তি কুমুদহে। আ কুমুদ কুমুদ
3: দিলেই সেইডলক মাতি।
2: হেৰো তাক নগেনৰ কাহিনীটো কওঁ ৰ, সিপাহী কুমুদৰহে নগেনৰ সৈতে পেক আছে। তই আকৌ যুক্তি কুমুদক দেখি ইমান ভয় খাইছ কিয়? হা
3: কামুৰ আকৌ এঘণ্টা বৰবাদ কৰিব, কথাই প্ৰতি যুক্তি প্ৰভু মাৰক দৌৰ। এইবাৰ
2: সবেই দেখিছো মোর উৎফাই নুতলাক নেড়ে সেইটো তীর্থ মাউলত যা রয়েছো র।
4: আরে পলু পূজারিয়ে মুখ দেখি মাতিলে, মই আহিলো, তারপর সিহ দুইটা ভিড়াই লড় ধরলে যে কি যুক্তি, চিনাকি মানুষ মাতিব পারে, যুক্তি আছে, মতার কারণে মই ওসর চাপি আহিছো তাতে যুক্তি আছে, কিন্তু দৌড় মরাটতো মই কোনো যুক্তি দেখা নাই। যদি যুক্তিয়ে না থাকে সেইটো কিহর ফেলাচি হল, যতেই ধোঁয়া ততেই জুই। এই সময়ত বলদেও মন্দির এরি রাস্তাত দৌড়ি আছে, হোয়াই যুক্তি আছে, জগিং ফিটনেস সুস্বাস্থ্য, কিন্তু পুয়া গধূলির সময়টো পূজারীবিলাকর কারণে প্রাইম টাইম, পুয়া গধূলি মন্দিরের পূজারিয়ে জগিং করা কত দেখিছে, যুক্তিয়ে থাকিব নোৱাৰে।
0: ঐ কুমুদ, ঐ যুক্তি কুমুদ,
4: অ কুমুদ কোৱা দিও, অ চাইকেলৰ হেণ্ডেলত গৰু পঘা, কি যুক্তি?
0: এই এই চোৰকিটা এইফালে যোৱা দেখিছিল নে?
4: কি অযুক্তিকৰ কথা কও কুমুদ কোৱা দিও, এই চোৰে ৰাস্তাৰে গলে চাইৰেন বজাই যাব পাৰে, সেইটো যুক্তি দে মানিম, কিন্তু চোৰে আমি চোৰ আমি চোৰ বুলি কাউৰীৰ দৰে ৰুমলিয়াই যাব নেকি?
0: এডাল যুক্তিতে লাগি থাকিব, এইকেইটা চিনাকি চোর,
4: চিনাকি চোর চোরের লগত পুলিশের চিনাকি থাকি বলে আমার নিচিনা শিক্ষিত মানুষের চিনাকি কি যুক্তিত থাকিব?
0: মোর হাতত এতিয়া সময় থাকিব লাগিছিল, তোক মই